0: to hold talks with President of Seychelles, Patrick Hermini, today to also address Seychelles National Assembly and interact with members of Indian diaspora. Prime Minister to share his thoughts in Mann Ki Baat program on Akashvani at 11 this morning. Ministry of External Affairs asks Indian citizens not to undertake Kailash Mansarovar Yatra without all required travel documents. U.S. military strikes multiple targets in Iran for second day at the direction of President Donald Trump. Death toll in Venezuela's earthquakes rises to 1,430 as rescuers continue search for survivors. And India's Kidambi Srikanth enters final of men's singles event at U.S. Open Badminton in California. And with that, we end the morning news. Have a nice day.
1: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুলে আকাশবাণী দিল্লী কেন্দ্রর আকাশবাণী বলাঙ্গীর প্রচার করুছু হিন্দি কথাচিত্র গীত। প্রথমে কথাচিত্র বরসাত, কণ্ঠশিল্পী কুমার সানু এবং অলকা ইয়াগনিক, গীতা সমীর, সঙ্গীত নাদিম শ্রবণ।

কথাচিত্র বিচ্ছু, কণ্ঠশিল্পী হরিহরণ এবং স্বর্ণলতা, গীতা সমীর, সঙ্গীত আনন্দরাজ আনন্দ।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা? এইচআইভি টেস্ট হেইছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজানা আতঙ্কটু দূরে রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

শ্রোতা বন্ধু, আপন মানে বিবিধ ভারতী কার্যক্রম শুনুলে আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছু প্রয়োজিত কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে।

ক্রম দুর্গা সুক্তম ও দেবী মহাত্রণয়ম আদি রয়েছে। ভারতঠার এতে দূরে রয়ে আম পরম্পরা শিখবা নিমন্তে সেমানকর এই প্রয়াস খুব প্রেরণাদায়ী। মু ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্য মানুষ সেমানকর প্রচেষ্টা পাই শুভকামনা জনাওছি। মু হৃদয় এপরি লোক মানুষ প্রশংসা করছি যে ভারতীয় সংস্কৃতি সারা বিশ্বরে লোকপ্রিয় করা নিমন্তে নিরন্তর প্রচেষ্টা করে আসছন্তি। মোর প্রিয় দেশবাসীগণ, বাদল ও তার মনোমোহক দৃশ্য হি মেঘালয়ের পরিচয়। যে মেঘালয় যাতে তাঁকু সেঠাকার লোক মানকর আপন আপন মধ্যে দীর্ঘদিন পর্যন্ত মনে রহে। কিন্তু মেঘালয়ের আহরি গোটিয়ে বিশেষত্ব অছি যাহা আজি মু মন কি বাতরে আপন মানকু জনাইবাকু চাহে। সে হেলা মেঘালয়ের রুট ব্রিজ, রাস্তাকু বুঝাউথবা রুট নুহে, মূল বা চেরকু বুঝাউথবা রুট কথা কহুছি। এই রুট ব্রিজ গুড়িক অত্যন্ত মনমুগ্ধকর। এই ব্রিজ গুড়িক কেতোটি দিন বা কেতোটি বর্ষরে তিয়ারি হয়ে না থাকে। এগুড়িক তিয়ারি হওয়া পাই দশন্ধি দশন্ধি লাগি থাকে। রবর গছর মূল বা চেরকু ধীরে ধীরে বাট কঢ়াই গোটিয়ে দিগকু মড়াই দিয়া যায়। এই চেরগুড়ি জলধারর আরোপারিকু নেই নিয়া যায়। সময়ান্তরে সেই চেরগুড়িক গোটিয়ে গোটিয়ে মজবুত ব্রিজর রূপ ধারণ করতে। এই ব্রিজ গুড়িকর আউ গোটিয়ে বিশেষত্ব হেলা এগুড়িক জীবিত ব্রিজ। সময় বিতিবা সঙ্গে এগুড়িক আহরি মজবুত হয়ে থাকে। এতে মেঘালয়ের লোক মানকর সৃজনশীলতা মধ্যে দেখা যায়। এহা লোক মানকর বর্ষ বর্ষর ধৈর্য এবং প্রকৃতি প্রতি গভীর সম্মানর উদাহরণ। মনুষ্য প্রকৃতি সহিত মিশি কেতে অভূত বস্তু তৈরি করে পারে এই ব্রিজ গুড়িক তার নিদর্শন। এগুড়িক আম দেশর আম পৃথিবীর ঐতিহ্য অটন্তে। এবে ভারত মেঘালয়ের এই রুট ব্রিজ গুড়িক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করিবা পাই আবেদন করেছে। বন্ধুগণ, জলবায়ু পরিবর্তন কারণরু এই রুট ব্রিজ গুড়িক এবে কেতেক আহ্বানর সম্মুখীন হয়েছন্তি। এভাবে সময়ের মেঘালয়ের লোক মানে এই প্রাকৃতিক ঐতিহ্যর সংরক্ষণর দায়িত্ব সুন্দর ভাবে তুলাইছন্তি। এই রুট ব্রিজ গুড়িকর সংখ্যা কেতে প্রথমে তাহা জানিবা সহজ নথিলা। স্থানীয় লোক মানে নিজে এগুড়িকর গণতি আরম্ভ কলে। এহাপরে সেঠাকার জনসাধারণ এই ব্রিজ গুড়িকর সংরক্ষণ দায়িত্ব বহন কলে। আজিকালি স্থানীয় লোক মানে 120 অধিক রুট ব্রিজ গুড়িকর যত্ন নৌছন্তি। কেতেক গোষ্ঠী প্রতিবর্ষ এই ব্রিজ গুড়িকর স্থিতি সম্পর্কে যাঞ্চ করছন্তি। কেতেক লোক আখপাখ অঞ্চলক মজবুত করিবা পাই নর্সরি মধ্যে তৈরি করছন্তি। এইভাবে ভাবে এই ব্রিজ গুড়িকর সংরক্ষণ পাই ইকোসিস্টম প্রস্তুত হয়ে যাইছে। আপনার দেখিবে এবর্ষ হেলি বারজিঙ্কু পদ্ম পুরস্কার দ্বারা সম্মানিত করা যাইছে। সে নিজ জীবনর 50 অধিক বর্ষ এই রুট ব্রিজ গুড়িকর যত্ন নেবারে বিনিয়োগ করেছন্তি। তাঁকর সমর্পণ আম সমস্ত প্রেরণাদায়ী। বন্ধুগণ, আপন যদি কেবে এই রুট ব্রিজ গুড়িকরে যাত্রা করেছন্তি তো তার চিত্র সামাজিক গণমাধ্যমে নিশ্চয় শেয়ার করন্তু। আপনার ফটো অন্য লোক মধ্যে মেঘালয়ের এই নিয়ারা ঐতিহ্য বিষয়ে জাণবাকে উৎসাহিত করিব। মোর প্রিয় দেশবাসীগণ, আমি সমস্তে চাহু যে আম গাঁ সফা সুতরা হো এবং আম শহর সুন্দর দেখা যাও। কিন্তু আমি বোধ হুয়ে কেতবে টিকে অটকি রহি ভাবি নথিবা আম আখপাখর এই আবর্জনা গুড়িকু কিয়ে সফা করুছি। অধিকাংশ লোক তো ধরি নেই থান্তি যে এহা অন্য কাহার দায়িত্ব এবং সে হি ইয়াকু সফা করিব। কিন্তু আম ভিতরে কিছু এভাবে লোক অছন্তি যো মানে নিজ চিন্তাধারা দ্বারা আমাকে বহুত প্রভাবিত করন্তি। মতে মধ্যপ্রদেশর রাজগড় জেলা ব্যাব্রার কিছু ভৌণী মানক বিষয়ে জাণবাকে মিলা। সেমানে নিজ আখপাখে পড়িথিবা প্লাস্টিক আবর্জনা গুড়িকু সফা করিবার সংকল্প নেলে। সেমানে ভাবিলে নাহি যে

0: শেষ হলো গৃহলক্ষ্মী আকাশবাণী বলাঙ্গীর।
1: ঠিক সময়ের বুণন্তু আউ প্রচুর অমলর গ্যারেন্টি পাঁতু চাষ বিষয়ে চাষী ঠার ভালো কি জাঁছি বিহন ঠিক সময় বুণা যাই সারি
2: মু ফসল বিষয়ে নুহে এনপিএস সঞ্চয় বিষয়ে কুছি
1: আজ্ঞা ইয়ে এনপিএস সঞ্চয় কোণ
2: এনপিএস সঞ্চয় হচ্ছে ভারত সরকারঙ্ক প্রাধিকরণ পিএফআরডিএ দ্বারা পরিচালিত এক পেনশন যোজনা যেউথিরে মাত্র 250 টাকায় খাতা খুলি টাকা জমা করুথিলে আপনকর বৃদ্ধাবস্থায় মাসিক পেনশন মিলিব আজি হি এনপিএস সঞ্চয়ে জমা করিবা আরম্ভ করন্তু আর নিজ ভবিষ্যৎ সুরক্ষিত করন্তু অধিক বিবরণী পাই নিকটস্থ জনসেবা কেন্দ্র কিংবা নিজ ব্যাংক সহিত যোগাযোগ করন্তু এনপিএস সঞ্চয় সহিত ভবিষ্যৎ পাই প্রস্তুত রুহন্তু।
0: আকাশবাণী বলাঙ্গীর শুণন্ত বিবিধ ভারতী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী মুম্বাই কেন্দ্রর।

0: নানি জুহার
1: জোহর ভাই জোহর জোহর আসো আসো বসো এটা কে হলো মুহ কান সুখী করে আইছো বলছে
0: মুহ কান সুখাবার কথা পচরোছ গে নানি
1: হ্যাঁ
0: এটা পরে কহুছন কাণ কাণ হবা বলছন বর্ষা কম হবা বলছন
1: হয়ে যে শুনো তো যেটা হেন্তা করে চিন্তা করবো বলে দিপা নি নসবা কে দেখো যদি এটা যাহা গোটে অসুবিধা হবার থিসি নি কে সেটা ফের কেন্দা করে সমাধান হবা তার উপরে বি মহাপুরু খঞ্জি থিসন ন
0: যে কেন্দা কেন্দা কর্মা বলছে
1: কেন্দা বলছো এটা মুই নি বুঝি পারুছি
0: এই বর্ষর চাষবাস বলছে
1: ই বর্ষর চাষবাস দেখো শুনো তো এসে আঘর বাগির বর্ষার কেনে হচ্ছে যেনতা করবি সে ঠিক সময়কে বর্ষা টিকে নি হেবার আর যেতবেলে অছরে দুই অছরা দরকার থিসি নি গে সেতবেলে ছাড়ি দৌছি আর এসুর তো ফের কম বর্ষা হেবা বলছো না আমার বৈজ্ঞানিক আজ্ঞা মানে
0: যে কেন আজ্ঞা গোটে কর সঙ্গে টিকে উপরে কথা হলে নি হেতা গে
1: হয়ে এটা যেন সে কম বর্ষা হেবা বলে নি কে সে কম দিনিয়া ধান চাষ মানে করবার লাগি ফের আজ্ঞা মানে কহি বসলে নকি নি
0: হয় হয় হয়
1: বলে হে কথা পচরা উচরা করমা বলছো বলে ফোন লগামা
0: লগো তো নানি
1: এটা যেন আমার দিলীপ কুমার রাউত আজ্ঞা কৃষি বিশেষজ্ঞ আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ভুবনেশ্বর থানে অছেন এটা বলে আজ্ঞা নিকে ফোন লগামা বলে এই বাবদে বুঝে বুঝা করে কহবে আর
0: আর দেরি নি করু না
1: হ্যাঁ
0: লগাই করে পচরু
1: লগো জোহার আজ্ঞা
0: জোহার আজ্ঞা
2: জোহার জোহার জোহার
1: আমার বৈঠকে কি আপনাকে স্বাগত করছো আজ্ঞা আমার যেন আজির বিষয় রয়েছে আজ্ঞা এলিনো প্রভাবে যেন আমার চাষি ভাই বোন মানে যে ধান চাষ করবে সেতরে কিছু অসুবিধা হই পারে বলি করি বলে সেটা কাণ সব অসুবিধার সম্মুখীন হবে চাষি ভাই বোন মানে সে বাবদি টিকে আমাকে বুঝাইকি কহবে আজ্ঞা
2: দেখন্তু এ বর্ষ এলিনো প্রভাবে যে আমার জলবায়ু বিশেষজ্ঞ মানে যে মত প্রকাশ করছেন এ বর্ষ বর্ষার পরিমাণ খুব কম হব এবং বর্ষা আম নিকটরু সেপ্টেম্বর মাস অধারু আম নিকটরু ছাড়ি পড়াইবার সম্ভাবনা রয়েছে
1: আজ্ঞা
2: তেণু এহাকু লক্ষ্য করি আমার চাষী ভাই ভৌণী মানুষ অনুরোধ রহব সেমানে যে ধান করুলে চাষ সে ধানঠু টিকে কম অবধির ধান চাষ যদি করবে তাহলে চাষী ভাই ভৌণী মানুষ নিমন্তে এহা উপযোগী সাব্যস্ত হব
1: আজ্ঞা আপন যেন কথা কহুছন আজ্ঞা যে সেপ্টেম্বর মাসে তামনে বর্ষা ছাড়ি দেবার সম্ভাবনা আছে বলি করি বলে ইহাতে তো আমার অনেকটে চাষি ভাই বোন মানে খড্ডি বি বুনি দিলেন আর যেন চাষি ভাই বোন মানে রুয়া রখবে সেমানে তো পছে যাই পলা পুলি পকাবে বর্ষা টিকে বেশি হেলে যাই করি বলে ই সময়কে ফের আমার চাষি ভাই বোন মানে কানা সব সতর্কতা অবলম্বন করবে আজ্ঞা
2: দেখন্তু যে চাষি ভাই ভৌণী মানে খড়ডি বুনি দেইছন সেমানক লাগি কিছু অসুবিধা নাই হেই পারে কারণ সেমানে খড়ডি বুনি সারিছন্তি সেমানকর ধান যদি এবে কিছু কিছু বর্ষা হব তাহলে ধান গজা বাহারি যিব
1: আজ্ঞা আজ্ঞা
2: যে মানে রুয়া ধান করিয়া পাই ধানকু সজবাজ করি রাখিছন্তি এবং বিশেষ করে যে মানে আমার বাহাল জমিন যে মানে পূজা কলাচম্পা ধান করছন সেই চাষি ভাই ভৌণী মানকে আমার গোটে অনুরোধ রহব এ বর্ষ তাঠু কম অবধির ধান কলে সেমানে অমল পাইবা সহিত সেমানে সাকসেসফুল হই পারবে চাষ করবার এ বর্ষ তার কারণ হচ্ছে কোন না এ বর্ষ যদি আমি দেখিবা সেপ্টেম্বর মাস অধারু বর্ষা কমি যাব তেন সেপ্টেম্বর মাস অধারু বর্ষা কমি গলে যে সময় ধান ফুল বাহারিবা কথা সে সময় ধান ফুল বাহারি পারিব না ফলে আমি চাষী ভাই ভৌণী মানে পরবর্তী পর্যায়ে যে অমল আশা করুলে সেই অমল সেই ঠিক অনুপাতে সেমানে পাই পারিবে না তেনো চাষী ভাই ভৌণী মানুষ আমার গোটে অনুরোধ রহব এ বর্ষ যে জায়গায় সেমানে 150-55 দিনিয়া ধান করুলে সেই জায়গায় যদি 140-45 দিনিয়া ধান করিবে তাহলে সেমানে সাকসেসফুল হই পারিবে
1: আজ্ঞা আজ্ঞা
0: বহুত বঢ়িয়া কথা কহিলে আজ্ঞা বাকি আর গোটে কথা কুহন্ত এই সময়ের আমার চাষী ভাই মনে আমার যেন বাহাল জমি আছে সেন কেন ধান করবে আর বাকি যেন আমার রহলা আঁট হেলা বেন্না হেলা কি মাল হেলা ইনো কেন কেন ধান করি পারবে আজ্ঞা
2: যদি আমি দেখিবা আঁট জমিরে চাষি ভাই মানে যদি বুনি সারিছন্তি খরডি বুনা তাহলে ঠিক আছে যদি বুনি নাহাতি তাহলে আমি কোন করিবা না কম অবধির ধানকু বুনিবা যদি আমি 105-110 দিন অবধির ধান সহভাগী বুনি পারবা তাহলে বহুত ভল হবা যেটা কি 110 দিন অমল হয়ে যা আর যার অমল হেক্টর প্রতি 4.5-5 টন প্রতি কুইন্টাল।